0: Tak ta nyong to shing. Ta kili zili na ayo, ta nda daso na chikuni. Ta yara mara, nangzir zi mongga mo.
1: Deng.
0: Hale, ta sakpar ta chu, achi ta ta oga nang na kili li un nang na, hondi chi, tiga kili linken ti yongpong chenpo zika san yoga. Chik kong zi na, chu, ta oga sota chenpo ra suwa na yong nuga, yonden ba zi na, chuk, hiden ba ko kili li un yukko zi yoga. Tegita gumba nang na yoga, chalugu itang yong kili li un yukko zi yoga. Tegita diwa nang na yara lila, arimba zi nta yara tono yung un tomo ko zi yoga. Tā tī nāngā chī āñyāng tō yō nū sī nā chālūk chīng gu rīyā.
1: Rī.
0: Chī āñyāng tō mē nū āchī sō chā nōng nī yōng gā yōndēn bā kūr tā rīyā.
1: Rī.
0: Yōndēn bā nā chū chī sī gu nā rī. Tā jā yī wō yī sāng mā xī nā rī. Tā kī tā chī sī gu nā dā chī nā dō mū tī māngā kū gu nā rī. Tā kī chū dā chī nā chī gā māngā kū nā tī gā āñyāng tō shēn jū gīyā, chī gīyā.
1: Rī.
0: ओ त तिना यो चिक दसों से आयो त निरा लिना द छिरे मु
1: जे
0: त तमु न न त सिगे न त सेंगे त खिली दिना दिगे न तो छिगु
1: त खसन तेन टोंस तरपिल क सचिन दे इंगे न सु योनी लगलिन यी हंगिम बु शेपा तं तं दल तं अंदे निरजु गे इंगे न करगे थावल मे न सु को कोक बे न सु को सु सोसु नि इंगे न करगे थेंकिन दन जोमो के यनाय रंग मंदा सन दे न्याम जु गयन खंद कल छेंबोरेला もまれもまれ。てかな、ガンガンジ通ねてじぞの、たかさんてんぐ、そぶたしもなばそんじなよ。たたしのぐじぐにあるんぐりしくげんくぐちるた。たきりんてんじぐ、あんどもぐ、なんかしこのよ。たろりにじまらじまらも。 Тэгэдэна ван даната гандыра маа юуни та чиг кыргэл лама сиг матава дауни тому тавлымгэра чан екэмэни тому юн хачанг маа тунжи юн дамусар. Нда тава индана ганлэгэ та сэзгэнанжэг саамгэ тэнэ кавдазгэна.
0: Ума чэсэн нүдэрия та чу уокэнэнгэ кхили лина докуни яна юн та кхэй дани тому гэ чоцгэри. Та кхэсу дэс цу та чу гому мэкэ маца мэкэс гэну тэрэ мура. Mumasena tig tatsatis is tatsayan to kwa zamaria.
1: Aje.
0: Tatsayan to kwa zamari. Chesgazina Kilin de Tumer Masa yotanta living in Tumu Likazamari. Masa de on Tumumari, Sakperta. Titanata on a Tachiriku, Masa Mela de Tan Kililu, Yona Chastira de Mela. Kili liguna chua ligu izna ta sakparta chu tataga sota noni chamu noni tonurika yonde yuka.
1: Denga.
0: Ta kichita rangnik yondenda hisha ti gu de tanda zu zu chali higu izna. Tome ki chali lijita kaga sawu chataku ya. Ta hula jina ki shirchongzi iguga, shirchongina chali shirchong iguga. Na wok sachag tunzizu chersong ikuga, janang tunzizu cheru wola chersong ikuga, yang na achi tunzizu serwa zili kuga. Tunzizu serwa lina, tunzizu serwa gangzi lina shaga. O xiangli gu tunzizu lina shaga, xigli gu tunzizu lina shaga, tunzizu di chiga li kuga. Ta dita wu, cherzi dita shiga sawzi kuga. Ma chizu li ju di. Chizu li ju di, yena mana tenke itang. Ta rangi ku lika li ju te ta jilun sawu itang. Ta ti nanza li je, gani li je, satang nyang li je, cho rfa chumuzo nandika, gomu chumuzo guga, tiki chezi yang sawu zindruga, nyamu. Tomu ta chi chezi li ju te tenkei te guga.
1: Aji.
0: Nyamu chiga chitir li ju gu chezi sawu sawu zgu.
1: Aji.
0: Ta niga yonu gu zingni ta aranga ranga yichi gu.
1: Aji.
0: Ta nga song. Tā ngī līkān dā līcē, chērzhān dā tā līcē. Tī līdāna tā māngwā nā tā ndē yīnchīg mā nī rīwazīg tūnā āzī nō kā.
1: Rī.
0: Tī gā rāngā rāngā yīchī tī yōtā nā tā chī chērzhā tā chērā tā līchūk sāw gā. Līchūk tā sā sāw gā zī nā gōrmū yōni.
1: Rī.
0: Tī gā tā māsā tī sāw nā rī. Māsā tī sā nā chī yīnā mā nā gōrmū mōng yōni sāw gā Linara chukka.
1: Zhe.
0: Tariya, titanata, tangindana shechu chu masa mena thumir chazi kuzna. Chi chazi